0: একবার যদি কেউ না আমার নয়ন দুটি জলে ভাসত।
1: Un nuovo giorno domani, metti il cuore in pace dei cristiani.